গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাকা খবর পড়ি আছি ইমকুম নংলা। পহলা হেডলাইন্স, চিফ মিনিস্টার নিপিউর বা ট্র্যাক্টার্স আর ইউটিলিটি গাড়ি কাণ্ড সিএমস কর্পস ফান্ড নিচিদি ভাগ করে দিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা ইন্ডিয়ালাকা সবচেয়ে পহলা গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ডেডিকেট করে দিছে। ইউনিয়ন মিনিষ্টার রাজনাথ সিং বা ম্যানুফ্যাকচারিং আর টেকনোলজি দিয়ে ইন্ডিয়া বা বেশি বাড়াই যাওয়া জানাই দিছে। আর একটা স্লো লোরেজ লগতে সুখালো বসে জনপদ ডিস্ট্রিক্ট দিয়ে বাঁচাই দিছে। ইতিয়া পুরা খবর, চিফ মিনিষ্টার নিপিউ রিবা 35 ট্র্যাক্টার্স আর 6টা ইউটিলিটি গাড়ি কাণ্ড সিএমস কর্পস ফান্ড নিচেদি আজি এগ্রি এক্সপো জমুকে টিমাদি ভাগ করে দিছে। বেনিফিশিয়ারিস লগতে কথা করে শ্রী রিওরা কৈছে নাগাল্যান্ড লাগা কমসে কম 70% পপুলেশন পরা খেতে কাম করে কেনা খেতে তো স্টেট লাগা ইকনমি লাগা সবসে দরকার হিসাবে থাকি আছে। স্টেটটি মাটি ভাল থাকে লাগা জানা কিনা তাই পরা কিষাণ কান লগতে নিজও খেতে লাগা ফায়দা উঠাবলে আর মডার্ন এগ্রিকালচারাল আদা চলাই কেনা প্রডাক্টিভিটি উঠাই দিয়ার লগত নিজের লাইভলিহুড সুধার করে দিবলে মন উঠাই দিছে। ফিক্সিড ভারত

0: কিবুবাই আনানম লমজক চুবা মাপালি
1: পার কিবং নং তানলা তুংবং রা রা তুলু লিয়াস ইয়ামাজি ইমবুর নং লিয়াও দাং থিয়া মাকা মিসেস হান্ডার টু বুজি দাক নাশিরা গে আতং আসার মাবাং মাসি নং লা উনতাকা লাওয়া শিরাং কনে আনুগু হান্ডার আসার কিনং জি পার নোগাসম চুংা লিয়া নাশিরা আতোকা উনতাকা লাও ইয়ামাজি লিয়ুংাও দাং চুগুলা তিচাক তপাং তমাং নং থারাক আগি সঙ্গা লিয়াস ইবা আচাঙা পানু খাঙাদাং তামাকু সিসাবুলো তিয়া নং লিয়াস
0: মাংয়াং
2: উদা সা
0: উসে জে জে তিমি রিজঙ্গা সুশিয়া জে চুং জা চাক প্রিয়ার নম আসর কিউং ওরদম দাং মেম সাপ ট্রিটমেন্ট জোহর দে আলোর দশাং
2: হাই সাপ
0: ও কিবুবা চঙ্গম নং তুলো ও নগে আঙাদ মাকক সাকান তাক তং তুমলং লমদি থং উনু আপুসুদি ইপা সন্দংয়া নাই মুলং বা সেদাকচাং দাসার সতমার আমেন
1: জোহাট ক্রিশ্চান হসপিটাল জি নর্থ ইস্ট ইন্ডিয়া নং তাচুং দিবা লিয়াস আনং জি ইয়াং জি হান্ডার দুবুজ আসাম্বন দাসি লুয়া তাচুং দিবা কি ইয়ারিয়া কাসা তাচুং বা মাখম নং তাসম্বুবা ইয়ারির মাচুঙর দা ডক্টর হাজিবা লিয়াং আশি নং পাই ডক্টর হান্ডার দাঙি সিদি কাজলর
2: হাই সব
0: এই
2: ইয়াং সিদি কা লির জা সিদি বনা টং ইবা বনা রসবা সিদি ইয়া
3: ডিয়ার হান্ডার নদং ইবা সিদি ইয়া জুলুচ আইবন বিলম দাঙর তমুলোঙা গে মুলদ নং থানা না আসর না কিনং জা সুশি তাচুংবা সদি সেদা ফিলমা জলর নিয়াগুকপা তাচুং দিবাগি ইয়ারিয়া না কিনং জতমং চুংদাক চজম রাঙ্গোগো সাকা লা তাচুংবা মাকমার দা আঙা শিনং চুকো লা সুশি ইমপুর মবংজি মবুদবর দা আঙা দদার আনং জি ইবা সিদিমুলি আনুকু তেনা চংদা নং ইমপুর ডক্টর আমেরিকা আপু জাওয়াং মেডিকেল জে জনং ইবো তাঙা লমাং কা চামালি আনং জি সার সদমা তলম দপা গ্যামা সালাম ডক্টর হাজিবাল জোহাট ক্রিশ্চিয়ান হসপিটাল
0: আয়া তুমি মোপা নেইমলি ফিলম আসার তাও চিত রং লোকার নি ইপায় নাস না কিপোয়া সুচি তাচুং দিবা নাই নাকমা
1: ডক্টর রিয়াশিবা মাপাই ডক্টর নং পংমাঙামা ফিলমাগা ডক্টর হান্ডার আসার ফার কিবং ইম্পুর ডক্টর লমদ আসার ডক্টর হান্ডার রে ইম্পুর নং তঞ্জগর দন টিপিলা সন্দপ আখের
0: কতমিম তঞ্জগর দম সঙ্গমি আসন আজাক আসে সন্দং ইয়াং তং চ নং মনুয়াকা নমজিম সতা ইম্পুর লি তুক চু আকমর ক কিনং জ তমাং তাচুং দিবা আকম চ মিছি নং ইম্পুর তুক চ আমেরিকা ওয়ালিয়াং দা ডক্টরি সিটিকা ইয়োগ নং ইপা জি পাইদক মাকক চুগো আসং আপুসুদি দা ফিলম
4: আয়া মিশনারি বা ইবা ইয়াবু তাউসা উসাঙ্গা তো উজ আউলি মা নং বাবা পাই না গাদে ইয়াক জে জুচ আউ চবা আজি দাং বাস আনু কিন সাঙা রং নং পুজ ট্রেপ আই গাদে জু ক্রিস্টাউ সাং দা জং জি আঙ্গাশিয়া আরুগো ইবা ইয়া ডক্টর আউ চবা জিবু তমলং ওয়াই খাঙা দাং মাখি জক তা চড়ো
2: সব উদমবা তঙা আশাকচি তোকচে তং তচিন লাই তমেই পাক ইয়োর নাও চবা ইয়া খুদা সচ নিবো নরাও চু সা আঙা শের তমলং আনি মসনো দতি আও নোয়া আমু মাওর
0: চিংরমি ইয়ারি চ
4: কলম তঞ্জ গর্দম তানব আনুগো ইয়া আসনক আচাক আদমা কুদামা সবা বাবাঙ্কা তা মেদতা তমলং বসংওদতর চুগু আসনুকি সারসম বাবাঙ্কা তাতম্বাং আকিদে সাকা আচি মাসদং আসনুকি কনখা নম্বর লোকলা আনসার মিস্টার তন্দচি থন্দি নংজম বা মুয়াজাং তাসবা খঞ্জি থন্দি
1: ক্রিস্টান তমিয়ম নং